0: শ্রোতা বন্ধু, বহুজন হিতায় বহুজন সুখায় মন্ত্রক পাথেয় করে 8 জুন 1936 আরম্ভ হয়ে অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণী নিজের যাত্রা জারি রাখিছে। সবু বর্গর শ্রোতা দৃষ্টি রাখি কার্যক্রম মান প্রসারণ করে আসুছি। সূচনা, শিক্ষা ও মনোরঞ্জনর বেতার বাণী আকাশবাণী সময় সহিত তাল দেই চালিবা সহিত দীর্ঘ 90 বর্ষ ধরি শ্রোতাভাজন হয়ে পারিছি। অনুরূপ ভাবে আকাশবাণী রাউরকেলা মধ্যে 24 জুন 1995 নিরন্তর ভাবে কার্যক্রম মান প্রসারণ করে নিজের যাত্রা অব্যাহত রাখিছি। আউ এহা সম্ভব হয়ে পারিছি শ্রোতামানক পাই, অর্থাৎ আপন মানক পাই। এথিপাই আপন মানকু অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তেবে আকাশবাণীর 90 বর্ষ পূরণ পরিপ্রেক্ষীরে আসন্তু শুনিবা 90 বর্ষরে আকাশবাণী সম্পর্কিত বার্তা।
1: মু ইঞ্জিনিয়ার বিজয় কুমার ভোই, সহকারী পরিবেশ যন্ত্রী, রাজ্য প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ড, আঞ্চলিক কার্যালয় রাউরকেলা শাখা। মু সর্বপ্রথমে আমার সমস্ত শ্রোতা বন্ধু মানুষ আকাশবাণীর 90 বর্ষর যাত্রা সম্পূর্ণ হয়েথিবার আকাশবাণীর সমস্ত সদস্য সদস্যমানঙ্কু সমস্তঙ্কু অভিনন্দন জনাউছি। এবং এই যে আকাশবাণী দীর্ঘ 90 বর্ষ ধরে দেশের সূচনা, শিক্ষা, মনোরঞ্জন এক বিশ্বস্ত মাধ্যম ভাবে কাজ করে আসুছি। আপনার জাঁথিবে গ্রামাঞ্চল সহরাঞ্চল পর্যন্ত আকাশবাণী সরকারি যোজনা, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা এবং পরিবেশ সম্পর্কিত সূচনা পৌঁছেবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিভাউছি। আকাশবাণী গত 90 বর্ষ ধরে দেশের সূচনা, শিক্ষা, জনসচেতনার এক বিশ্বসনীয় মাধ্যম ভাবে কাজ করে আসুছি। এবং বিশেষ করে যদি দেখিবা আমি সুরক্ষা ক্ষেত্রে হো কিংবা দেশের সুরক্ষা ক্ষেত্রে হো কিংবা পরিবেশের সুরক্ষা ক্ষেত্রে হো, মধ্য তার যে এক অদ্ভুত সচেতনতা কার্যক্রম সে করে আসুচার দীর্ঘ 90 বর্ষ ধরে, সেটা সমস্ত পাখে যে পৌঁছুচি, যে ছোটঠু আরম্ভ করে বড় মাধ্যমে যে সচেতনতা জগাউছি সমস্ত মধ্যে, সেইটা অতুলনীয়। এবং আজিকাল তো আমি সমস্তে জাঁচে যে আজিকালের ডিজিটাল যুগের মধ্যে আকাশবাণী তাহার যে বিশ্বাসটা অতুট রাখবেন সফল হয়েছি। এবং সহর হো কিংবা দুর্গম গ্রামাঞ্চল মধ্যে হো, আকাশবাণী তার বার্তা সমস্ত পৌঁছে পুছি। এবং যদি আমি কহিবা জনে পরিবেশবিদ হিসাবে আকাশবাণীর ভূমিকা মধ্যে আমার পরিবেশ জনিত অ্যাওয়ারনেস কার্যক্রমে মধ্যে সে সচেতন করে আসছেন। এবং মু এক বাক্য আকাশবাণীর সদস্য সদস্য মানুষ এবং পুরা টোটাল টিমকু কহিয়াকু চাহিবি কি আকাশবাণী কেবল এক প্রসারণের মাধ্যম নুহ, এহা জনসচেতনার এক শক্তিশালী মঞ্চ, পরিবেশ সুরক্ষার সন্দেশকু ঘরে ঘরে পৌঁছেবার এর অবদান সদা স্মরণীয় হয়ে রহিব। ডিজিটাল যুগের মধ্যে আকাশবাণীর বিশ্বসনীয়তা ও সামাজিক দায়িত্ব অতুট রয়েছে, জনসচেতনতা সৃষ্টি ক্ষেত্রে এর অবদান অতুলনীয়।

0: শ্রোতাবন্ধু, সবুজিমাময় তথা স্বচ্ছ সুন্দর পরিবেশ সবুবেলে আকর্ষিত করে থাকে। জলবায়ুকে সন্তুলিত করে রাখা সহিত সুস্থতা প্রদান করিবারে মধ্যে সহায়ক হয়ে থাকে। সেথিপাই স্বাস্থ্যকর পরিবেশর আবশ্যকতা সবুবেলে রয়েছে। তেণু পরিবেশর সুরক্ষা, যত্ন, পরিবেশকে স্বচ্ছ সুন্দর তথা সুরক্ষিত করে রাখা আদি বিষয়ের জনসচেতনতা সৃষ্টি করা লক্ষ্যে প্রতিবর্ষ জুন মাস 5 তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসুছে। চলিত বর্ষ এথিপাই বিষয় রয়েছে ইন্সপায়ার্ড বাই নেচর ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচর। প্রকৃতি দ্বারা অনুপ্রাণিত হওয়া, জলবায়ু পাই আম ভবিষ্যত পাই, এহাকু দৃষ্টিরে রাখি আজির স্বচ্ছ পরিবেশ সুস্থ জীবন কার্যক্রমরে পরিবেশ সম্পর্কিত আলোচনার বিষয় রয়েছে বিশ্ব পরিবেশ দিবস 2026। এ বিষয়ে আলোচনা করা আম সহ অনেক রাজ্য প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ড আঞ্চলিক কার্যালয় রাউরকেলার উপপরিবেশ যন্ত্রী বিজয় কুমার ভোই। স্যার নমস্কার।
1: নমস্কার,
0: স্বাগত করছু আপনার স্বচ্ছ পরিবেশ সুস্থ জীবন কার্যক্রমকে।
1: ধন্যবাদ।
0: স্যার, যেমিতি প্রতিবর্ষ জুন মাস 5 তারিখে পালন করা যাইথায় ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবস, এই দিবস পালনর উদ্দেশ্য কোন রয়েছে? চলিত বর্ষ এথিপাই থিম কোন রয়েছে এবং এপরি এক থিম কাহিকি চয়ন করা যাইছে, এই সমস্ত সম্পর্কে অবগত করাইবে।
1: শ্রোতাবন্ধু, বিশ্ব পরিবেশ দিবস প্রতিবর্ষ জুন 5 তারিখে পালন করা যায়। আমি সমস্ত দীর্ঘ 1972 মশায় আরম্ভ করে যেটা জাতিসংঘ দ্বারা আরম্ভ হয়েছিল এবং এর মূল উদ্দেশ্য ছিল পরিবেশ সুরক্ষা, প্রদূষণ নিয়ন্ত্রণ ও প্রাকৃতিক সম্পদর সংরক্ষণ এবং তা প্রতি জনসাধারণ মধ্যে সচেতনতা সৃষ্টি করা। আমি দীর্ঘ 1972 ঠু আরম্ভ করি এপর্যন্ত তাকে পালন করে আসছু এবং এই বর্ষ যে আমার থিম রাখছেন সেইটা সবুঠু গোটে নিয়ারা থিম আছে এই বর্ষর। এই বর্ষর থিম হচ্ছে ইন্সপায়ার্ড বাই নেচর ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচর। প্রকৃতি দ্বারা অনুপ্রাণিত জলবায়ু পাই আম ভবিষ্যৎ পাই, সেইটা হচ্ছে এই বর্ষর থিম এবং এর বার্তা হচ্ছে যে জলবায়ু পরিবর্তনর মোকাবিলা এবং সুরক্ষিত ভবিষ্যৎ গঠন পাই আমি প্রকৃতিঠার শিক্ষা নেওয়া এবং প্রকৃতি আধারিত সমাধানকে গুরুত্ব দেওয়া আবশ্যক।
0: আজ্ঞা,
1: প্রকৃতি আমাকে দেখায় কিপর সন্তুলন, পুনঃচক্রণ ও সহ অবস্থান মাধ্যমে জীবন টিকি রইপার। জঙ্গল, জলাশয়, নদী, মাটি এবং জৈববিবিধতা কেবল প্রাকৃতিক সম্পদ নুহে বরং জলবায়ু নিয়ন্ত্রণর প্রাকৃতিক সহযোগী। এবং চলিত বর্ষর যে এই বিষয়বস্তু রয়েছে, এই বিষয়বস্তুটা আমি যে লাস্ট 10-15 বর্ষ যে করে আসিছে বিশ্ব পরিবেশ দিবস, এই বর্ষর থিমটা হচ্ছে এবে যে আপনার সমস্ত জাণিথিবে দেশ তথা আমি যদি রাউরকেলা কথা কহবা, রাউরকেলার বি আপনার সমস্ত যে প্রকৃতির তাণ্ডব লীলা দেখা পাওছেন, প্রতি 2-3 মাসে থরে না থরে আমি সমস্তে তাকে অঙ্গে নিভাওছু এবং সেইথিপাই এথর যে জাতিসংঘ আমার থিম রাখছেন কি আমি যে প্রকৃতি দ্বারা অনুপ্রাণিত হয়েকি আমাকে রক্ষা পড়ব, যদি প্রকৃতি দ্বারা অনুপ্রাণিত হওয়া তাহলে যাই কি আমার জলবায়ু মধ্যে ঠিক রহব এবং জলবায়ু ঠিক রহলে আমার ভবিষ্যৎ, আমার পিঢ়ি এবং আগ পিঢ়ি মানুষ ভবিষ্যৎ বি ঠিকভাবে রইপার।
0: স্যার, আপনার যেমি কহিলেন চলিত বর্ষর বিষয় রয়েছে ইন্সপায়ার্ড বাই নেচর ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচর বা প্রকৃতি দ্বারা অনুপ্রাণিত হওয়া জলবায়ু পাই আম ভবিষ্যৎ পাই, তবে স্যার এ কিপর সম্ভব হয়ে পাব, এথিপাই কেউ কেউ দিগ প্রতি দৃষ্টি দেবার আবশ্যকতা রয়েছে?
1: শ্রোতাবন্ধু, আমার যে থিম যেমি আমি কহিলি প্রকৃতি দ্বারা অনুপ্রাণিত জলবায়ু এবং আমার ভবিষ্যৎ, সেই তাকে আমাকে সাকার করা হলে আমাকে

শ্রোতাবন্ধু আপন শুণুচন্তি কার্যক্রম স্বচ্ছ পরিবেশ সুস্থ জীবন। আমার এই কার্যক্রম প্রসারিত হেউছি এফএম ব্যান্ডে 102.6 মেগাহার্টজ এবং নিউজ অন এয়ার আপ যোগে। শ্রোতাবন্ধু এবে রহিছে স্বাস্থ্য সম্পর্কিত জানিবা কথা, এথিরে রহিছে অংশুঘাত প্রতি সতর্কতা। অংশুঘাতর লক্ষণ হেউছি প্রবল ঝাল বহিবা, মুন্ড বুলাই অন্ধার দিশিবা ও বান্তি লাগিবা, প্রবল শোষ লাগিবা, মাংসপেশী টানি হেবা, চর্ম শুষ্ক লাল ও উত্তপ্ত হেবা, অচেত হেবা কিংবা বাত মারিবা। এর সতর্কতা হেউছি দিন এগারোটারু তিনিটা মধ্যরে খরাতাতি অধিক থাকে, এই সময় মধ্যরে বাহারকু যাআন্তু নাহি। জরুরি কাম থিলে বাহারকু যিবা পূর্বরু যথেষ্ট পানি পিয়ন্তু ও সাথিরে ছতা চপল ও পিইবা পানি নিয়ন্তু। ধলা রঙ্গর ঢিলা পোশাক ছতা ও জোতা ব্যবহার করন্তু। মঝিরে মঝিরে ছাইরে বিশ্রাম নিয়ন্তু। খরারে কঠিন পরিশ্রম করন্তু নাহিঁ, অধিক দূর চালন্তু নাহিঁ, কোনসি প্রকার মাদক দ্রব্য সেবন করন্তু নাহিঁ। এর প্রতিকার পাইঁ অংশুঘাত আক্রান্তকু খোলা ও থন্ডা জাগাকু নেই যাআন্তু। ওআরএস বা চিনি লুণ সরবত বা সাদা পানি পিয়ান্তু। পোশাক যথাসম্ভব খোলি দিয়ন্তু। মুন্ড ধোই দিয়ন্তু, ওদা কপড়ারে পোছন্তু। রোগীঙ্কু পঙ্খা কুলর বা এসি পবনরে শুয়াই দিয়ন্তু ও পানি সিঞ্চন করন্তু। অবস্থারে উন্নতি নহেলে তুরন্ত ডাক্তারখানা নেই চিকিৎসা করান্তু। বয়স্ক তথা অসুস্থ ব্যক্তি এবং গর্ভবতী মহিলাঙ্ক পাইঁ অংশুঘাতর আশঙ্কা অধিক, তেণু সেমানক প্রতি সচেতন রুহন্তু। হ শ্রোতাবন্ধু, স্বচ্ছ পরিবেশ হিঁ সুস্থ জীবনর মূল মন্ত্র, তেণু পরিবেশর স্বচ্ছতা প্রতি যত্নবান হুঁতু। সবুজিমাময় পরিবেশ সৃষ্টি করিবা পাই বৃক্ষরোপণ করন্তু ও এহার যত্ন নিয়ন্তু। অলিয়া আবর্জনা এণেতেণে ন পকাই অলিয়া সংগ্রহ করি নেবাকু আসুথিবা গাড়িরি দিয়ন্তু। একক ব্যবহৃত প্লাস্টিককু বর্জন করন্তু কিংবা এহার ব্যবহারকু যথাসম্ভব কম করিবাকু চেষ্টা করন্তু। প্রদূষণমুক্ত পরিবেশ সুস্থ জীবনর মানদণ্ড, তেণু আসন্তু সচেতন হেবা, আম পরিবেশকু স্বচ্ছ সুন্দর করিবা। এই থিলা শ্রোতাবন্ধু আজির স্বচ্ছ পরিবেশ সুস্থ জীবন কার্যক্রম। আজির অধ্যায়টি আপনার কিপর লাগিলা সে বিষয়ে মতামত লেখিবে নিশ্চয়। আমার ঠিকনা স্বচ্ছ পরিবেশ সুস্থ জীবন কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী রাউরকেলা পিন 769042। তবে শ্রোতাবন্ধু আজপাই এতিকিরে রহুছু, নমস্কার।

পরবর্তী গীত শান এবং কবিতা কৃষ্ণমূর্তি কণ্ঠে জাভেদ আখতার রচনার শঙ্কর এহসান লয়ঙ্ক সঙ্গীত নির্দেশনার চলচ্চিত্র দিল চাহতা হ্যায়।

0: শ্রোতা বন্ধু, আমি সবুবেলে আম পরিবেশকু পরিষ্কার পরিচ্ছন্ন তথা সফা সুতরা রাখিবা, নিরোগ জীবন জিইবা পাই সুস্থ পরিবেশ নিহাতি দরকার। পুনি যদি অলিয়া আবর্জনা পরিবেশের জমে আমার স্বাস্থ্য হানি হব। বর্জ্যবস্তুর সঠিক পরিচালনা নকলে উভয় গাঁ ও সহরের বাতাবরণরে এহার কুপ্রভাব পড়িব। আমি জানিছে বর্জ্যবস্তুকু পুনঃচক্রণ কলে এথুরু শক্তি উৎপন্ন হুয়ে। বিদ্যুৎ শক্তি হেউ কিংবা আধুনিক প্রক্রিয়ারে পুনঃচক্রণ করি দরকারী জিনিস সৃষ্টি করিবা হেউ। এমিতি অনেক উপাদেয় সামগ্রী তৈরি করিবারে এহা সহায়ক হেব। আমকু খালি এহার সঠিক বিনিযোগ জানিবা দরকার। তেবে সহরী স্বচ্ছতা বজায় রাখিবারে বর্জ্যবস্তু পরিচালনার ভূমিকা সম্পর্কে আসন্তু শুনিবা এক আলোচনা। আলোচনা করুছন্তি রুচির কুমার পাণিগ্রাহী।
1: সহরী স্বচ্ছতা বজায় রাখিবার বর্জ্যবস্তু পরিচালনার ভূমিকা উপরে টিকে আলোকপাত করিবা। তা পূর্বরু টিকে খালি সহরী সমস্যা উপরে টিকে খালি আলোকপাত করিবি, তারপরে বর্জ্যবস্তুকু যিবা। রাজ্য ও দেশর জনসংখ্যা বড়িবা সঙ্গে সঙ্গে লোকমানঙ্কর কামধন্দা অন্বেষণ হেউ বা শিক্ষা স্বাস্থ্যর সুবিধা পাই হেউ লোকমানে সহরমুখী হেউছন্তি। পরিসংখ্যান অনুযায়ী ওড়িশার এই 2026 মসিহার মধ্যভাগ এই জুন মাস সুদ্ধা জনসংখ্যা 4,72,00,000 পৌঁছিলাণি। যদি আমি দেখিবা যে দেশর 11তম জনবহুল রাজ্য অটে ওড়িশা এবং জাতীয় জনসংখ্যার 3.30 অটে, এবং যদি আমি দেখিবা ওড়িশার সহর মানকর জনসংখ্যা হলো 7-8 মিলিয়ন, যেটাকি আমি টোটাল জনসংখ্যার 17% বলে অনুমান করা হচ্ছে। তবে কথা হচ্ছে এত সংখ্যার লোক সহরকু পছন্দ করছেন যেকোনো কারণ হোক না কাহিঁকি, সহরের ভিত্তিভূমি থাকা আবশ্যক, সহরের এত বড় জনসংখ্যা লোক রহিবার পরিবেশ এবং অন্যান্য সব ভিত্তিভূমি সুদৃঢ় হলে এমানে সুরক্ষিত রহিপারিবে। কিন্তু সহরের অধিকা লোক যোগ তাঙ্কর ব্যবহার পাই দরকার হওয়া বিভিন্ন জিনিস আর্টিকেল যাহা বি হোক, খাদ্য ঠু আরম্ভ করি বস্ত্র ঠু আরম্ভ করি সেমানে নীতি দিনিয়া ব্যবহার করুথবা জিনিস সবু ব্যবহার দ্বারা তাকু ওয়েস্ট হেলে কিংবা পুরোনা হলে কি নষ্ট হলে কোটি পকাইবা, ইয়ে গোটে সমস্যা যেটা কি যদি ঠিক সে তাকে পরিচালনা করা নযায় এই বর্জ্যবস্তু গোটা বিভিন্ন প্রকার সমস্যা আনি পৌঁছাইব। তবে বর্জ্যবস্তু সহরী চলনরে প্রমুখ সমস্যা সৃষ্টি করুছি। এর স্বচ্ছতা মুন্ডবিন্ধার কারণ অটে। সর্বসাধারণ জায়গায় অলিয়া পকাইবা রাস্তা কড়ে হোক কিংবা পানিরে হোক কিংবা গোটে খালি দেখিলে অলিয়া পকাই দেওয়ার অভ্যাস হোক, এদ্বারা হচ্ছে কোণ না অনেক স্বাস্থ্যগত পরিবেশ জনিত সমস্যা সৃষ্টি হচ্ছে। তেমন সহর স্বচ্ছ রক্ষা বর্জ্যবস্তু পরিচালনা একান্ত আবশ্যক অটে। তবে কথা হচ্ছে বর্জ্যবস্তু পরিচালনার আমি কোণ পাইবা, আমি মুখ্যত তিন ভাগে বিভক্ত করিবা বর্জ্যবস্তু পরিচালনা। প্রথম কথা হচ্ছে স্বাস্থ্য নিরাপত্তা পাইবা, সিস্টমেটিক ভাবে বর্জ্যবস্তু সংগ্রহ করিবা, যথা অলগা অলগা ভাবে শুষ্ক ওয়েস্টেজ কিংবা বর্জ্যবস্তুকে অলগা ওদাকে অলগা রাখিবা দ্বারা আমি তাকে সংগ্রহ করিবার সুবিধা হব, যাদ্বারা কি সংক্রমণ জনিত রোগ দূষিত জল ও মাটিকে মধ্যে সে রক্ষা করিব। দ্বিতীয় কথা হল ভিত্তিভূমি, যেটাকি আমি গোটে বস্তি ঘর এরিয়া কথা কুহন্তু, ড্রেন সোয়ারেজ এসব সিস্টমেটিক রাখিব, নহলে যে সলিড গার্বেজ সেপটি রাস্তা অবরোধ করেদব, পার্ক তাকে বি সে নষ্ট করেদব, যাইপারবনি ব্লকেজ হয়েযিব, লোকমানে বহু অসুবিধার সম্মুখীন হন। তৃতীয়রে গার্বেজ ক্লিনেস কিংবা বেনিফিট আমি দেখিব, যদি পলিউশন স্বচ্ছ পরিবেশ পাইবা, আধুনিক উপায়ে ভূমির গর্তকে পূরণ করিবা, যেটা খাল ফাল থাকবে তাকে ঠিক সে পূরণ করিবা, যেটা রিসাইক্লিং হয়েপারিব, যে বর্জ্যবস্তু এই প্লাস্টিক বোতল অন্যান্য জিনিস সব রিসাইক্লিং হচ্ছে তাকে রিসাইক্লিং করিবা এবং কম্পোস্ট রে পরিণত করিবা, যে গার্বেজ গুড়া কম্পোস্ট কিংবা খতরে পরিণত হয়েপারিব তাকে খতরে পরিণত করিবা, যাদ্বারা কোণ হব যে দুর্গন্ধ হবনি পরিবেশ স্বচ্ছ রহব। তবে এইটি কোণ উপায় সব অনেক দেখিবা উপায় দেখিবা, প্রথমে যে সহরাঞ্চলের আধুনিক আর উচ্চমানর স্বচ্ছতা বজায় রাখা দুই তিনটা পদ্ধতি কথা আমি কহিবি। প্রথম কথা হল এই বর্জ্যবস্তু সংগ্রহ সময়ের তাকে বিভক্তিকরণ করেদেওয়া, কেমিতি যে বায়োডিগ্রেডেবল যেটা সব অলগা হয়েপারিব, রিসাইকলেবল যেটা রিসাইক্লিং করিহব, এবং হাজারস ক্যাটাগরি হাজারস মানে যে কাচ অন্যান্য জিনিস সব হাজারস যেটাকি ক্ষতি পৌঁছাইব সব অলগা অলগা করেদেওয়া। দ্বিতীয় হল যে এরিয়ার আমি রুচান বসবাস করি গোটে সমাজ কু কি গোটে কমিউনিটি কু কি গোটে আপার্টমেন্ট হয়েছি মনে করতো 200-300 ইউনিট ঘর হয়েছি, সেই যে কমিউনিটি সে করছেন সোসাইটি করছেন আপার্টমেন্ট কথা কু, আম ভিতরে কেবল খালি যে মিউনিসিপালিটি কি কর্পোরেসন আসব সব অলিয়া উঠাইব এটা চিন্তা করা উচিত নুহে, তেমন এই মিউনিসিপালিটি উপরে নির্ভর নকি কিপর কম্পোস্ট রে পরিণত করিহব, যে গার্বেজ গুড়া ଆମେ କମ୍ପୋଷ୍ଟ କରିପାରିବା, ତାକୁ ସାର ହିସାବରେ ଆମେ ୟୁଜ୍ କରିପାରିବା, ଫୁଲକୁଣ୍ଡ ଅନ୍ୟାନ୍ୟ ଜିନିଷରେ ବ୍ୟବହାର କରିପାରିବା, ତାର ବି ସଦୁପଯୋଗ କରିବା ଉଚିତ। ତାପରେ ଅଳିଆ ବା ଗାର୍ବେଜକୁ ପ୍ରକ୍ରିୟାକରଣ କରାଯିବ। ଆଜିକାଲି ତ ବହୁତ ପ୍ରକାର ମଡର୍ନ ଟେକ୍ନୋଲୋଜି ବାହାରିଲାଣି ଯୋଉଟାକି ପ୍ରକ୍ରିୟାକରଣ କରିହଉଛି। ଗାର୍ବେଜକୁ ପ୍ରକ୍ରିୟାକରଣ କରି ବାୟୋ ସିଏନ୍ଜି ବା ବାୟୋଗ୍ୟାସ୍ ପ୍ଲାଣ୍ଟରେ ବ୍ୟବହାର ହେଇପାରୁଛି। ଆମେ କହିପାରିବା ଯେ ରିନ୍ୟୁଏବୁଲ୍ ଏନର୍ଜି ଜେନେରେସନ୍ ହେଇପାରୁଛି, ସେଟା ବି ଆମେ ୟୁଜ୍ କରିପାରିବା। କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କର ସଂସ୍ଥା ଗୋଟେ ଫ୍ଲାଗସିପ୍ ଅଛି, ସ୍ୱଚ୍ଛ ଭାରତ ମିଶନ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଅଛି, ତାର ବି ଆମେ ସାହାଯ୍ୟ ନେଇପାରିବା, ଯୋଉଟାକି ସହର ସ୍ୱଚ୍ଛ ରହିବ ଏବଂ ୱେଷ୍ଟ ମ୍ୟାନେଜମେଣ୍ଟ ମଧ୍ୟ ହେଇପାରିବ। ଆଉ ସେଣ୍ଟ୍ରାଲ ପଲ୍ୟୁସନ କଣ୍ଟ୍ରୋଲ ବୋର୍ଡ ସିପିସିବି ଯୋଉଟାକୁ ଆମେ କହୁଛନ୍ତି, ତାକୁ ମଧ୍ୟ ଆମେ ତାଙ୍କର ସାହାଯ୍ୟ ନେଇପାରିବା। ସେ ଆମକୁ ଗାଇଡଲାଇନ୍ ଦେଇପାରିବେ କେମିତି ସ୍ୱଚ୍ଛ ରହିବା, କଣ ପଦ୍ଧତି ସେମାନେ ବି ଆମକୁ ଗାଇଡ କରିପାରିବେ। ତେବେ ଆମେ ମୋଟାମୋଟି ପରେ କହିପାରିବା ଯେ ସ୍ୱଚ୍ଛତା ଯଦି ସହରରେ ବଜାୟ ରହିବ, ବର୍ଜ୍ୟବସ୍ତୁ ପରିଚାଳନା ଯଦି ସୁରୁଖୁରୁରେ ଏବଂ ଶୃଙ୍ଖଳିତ ଭାବରେ ହବ, ତେଣୁ ଆମେ ରୋଗ ସଂକ୍ରମଣ ରକ୍ଷା ପାଇବା, ଦୁର୍ଗନ୍ଧ ନିୟନ୍ତ୍ରଣକୁ ଆଣିପାରିବା, ସ୍ଥାନୀୟ ପ୍ରଦୂଷଣ ରୋକିପାରିବା, ରାସ୍ତାଘାଟ ମୁକ୍ତ, ୱାଟର ଲଗିଂ ରୋକିପାରିବା, ବାୟୁର ମାନ ମଧ୍ୟ ଆମେ ବୃଦ୍ଧି କରିପାରିବା। ତେବେ ଆ ପାଇଁ ଦରକାର କଣ, ଲୋକମାନଙ୍କର ପବ୍ଲିକ ଆୱାରନେସ୍। ବହୁତ ଲୋକ ଜାଣନ୍ତିନି, ଯାଉଛନ୍ତି ଯୋଉଟା ଇଚ୍ଛା ସେଠି ପକେଇ ଦଉଛନ୍ତି, ଯୋଉଟା ଇଚ୍ଛା ସେଇଠି ସେମାନେ କିଛି ଶୃଙ୍ଖଳିତ ଭାବରେ ନ ଭାବିକିରି ତାଙ୍କ ହିସାବରେ ତାଙ୍କ ସୁବିଧାରେ ସେମାନେ କାମ କରୁଛନ୍ତି, ଯୋଉଟାକି ପବ୍ଲିକ ସଚେତନତା ଗୋଟେ ବଡ ଜିନିଷ। ଏବଂ ସେମାନଙ୍କୁ ସରକାରଙ୍କ ତରଫରୁ ହଉ କି କମ୍ୟୁନିଟି ତରଫରୁ ହଉ, ଆମେ ତାକୁ ଭଲଣ୍ଟିୟରଲି ଏଜୁକେଟ ଶିକ୍ଷା ଦେଲେ ସେମାନଙ୍କୁ ବତେଇବା, ଏଇଟା କଲେ ଏଇଟା ଠିକ ହବନି, ଏଇଟା ଏମିତି କରନ୍ତୁ, ତାଦ୍ୱାରା ସେମାନେ ହୁଏତ ସଚେତନ ହେବେ ଏବଂ ସେମାନେ ଏଗେନ୍ ଏଗେନ୍ ସେଇ ଭୁଲଟାକୁ ଆଉ କରିବେନି। ତେବେ ଆମେ ସଠିକ ବର୍ଜ୍ୟବସ୍ତୁ ପରିଚାଳନା ପରିବେଶକୁ ସୁରକ୍ଷିତ ରଖିବ, ସାଧାରଣ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଓ ଜନଜୀବନ ସୁରକ୍ଷିତ ରହିଲେ ଅର୍ଥନୀତି ପ୍ରଗତିରେ ମଧ୍ୟ ସାହାଯ୍ୟ କରିବ। ତେଣୁ ମୁଁ କହିବି ଯେ ସବୁ ହିତାଧିକାରୀ, ଖାଲି ଯେ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ କରିବ କି ମ୍ୟୁନିସିପାଲିଟି କରିବ ସେୟା ନୁହେଁ, ସରକାରଙ୍କ ସହିତ ପ୍ରତ୍ୟେକ ବ୍ୟବସାୟ ଅନୁଷ୍ଠାନ ହଉ, ରେସିଡେଣ୍ଟ ଯୋଉମାନେ ରହୁଛନ୍ତି, ଅଧିବାସୀ ହୁଅନ୍ତୁ, ସମସ୍ତଙ୍କର କର୍ତ୍ତବ୍ୟ ସହରକୁ କ୍ଲିନ୍ ରଖିବା, ସ୍ୱଚ୍ଛ ରଖିବା। ତେଣୁ ସମସ୍ତେ ସାହାଯ୍ୟରେ ହାତ ବଢେଇବା ଉଚିତ ଏବଂ ନୂଆ ଯୋଉ ଇନୋଭେଟିଭ ସଲ୍ୟୁସନ ସବୁ ଆଜିକାଲି ବାହାରିଲାଣି, ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟର ବିଭିନ୍ନ ପ୍ରକାର ପ୍ରକ୍ରିୟାକରଣ ବାହାରିଲାଣି, ତାକୁ ୟୁଜ୍ କରି ନୂତନ କୌଶଳକୁ ଆଦରି ରିସାଇକ୍ଲିଂ କରି, ଯେମିତି ୱେଷ୍ଟ ଯୋଉ ଗାର୍ବେଜ ରହୁଛି କି ଯୋଉ ବର୍ଜ୍ୟବସ୍ତୁ ଆମର ରହୁଛି, ତାକୁ ୱେଷ୍ଟକୁ ଭାଲ୍ୟୁବଲ ରିସୋର୍ସେସକୁ ଯଦି ଆମେ ତାକୁ ପରିଣତ କରିପାରିବା, ୱେଷ୍ଟରୁ କିଛି ଗୋଟେ ଭଲ ୟୁଜେବୁଲ ଜିନିଷ ଆମେ ତିଆରି କରିପାରିବା କି ବ୍ୟବହାର କଲା ଭଳିଆ ଜିନିଷ ଆମେ କରିପାରିବା, ତାହେଲେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଏଇ ବର୍ଜ୍ୟବସ୍ତୁ ପରିଚାଳନା ଆମର ସକ୍ସେସ ହବ।

0: মঙ্গলু দাদা,
1: হই গা শুক্রু,
0: জুহার দাদা, জুহার,
1: হই হই শুক্রু, তোমকে ভি জুহার,
0: আর আমার চাষি ভাই বোন মানকে ভি জুহার, আর স্বাগত আমার ক্ষেত খমার কার্যক্রম ন।
1: বলে শুক্রু ভাই,
0: হ্যাঁ দাদা,
1: কেনতা 7:30 বাজলা বেলকে মনকে কেনতা কেনতা লাগছে নি কে?
0: নিহাতি দাদা,
1: আমকে তো লাগছে কি কিছু না কিছু গোটে কথা হেতা, আর আমার শ্রোতা ভাই বহন মানকে তো লাগুথিবা কি ভাই মানে আজ আমার লাগি কানা কথা মানে কহবে যে।
0: সতে দাদা, যেন বৈঠক নে মুই নি থিবি আর তুমি মানে থিব,
1: হুম হুম হুম,
0: আর অলগা ভি ভাই বহন মানে থিলে আজ কেন কথা উপরে চর্চা হবা, নিহাতি টাকি বসিথিসি ন।
1: হই হই হই, বেলে টিকে ভাব তো, আমি ছোট থিলা বেলে ই রেডিও গুটে কে ধরিকরি যাউছে বলে তার পছলা পছলা ভাগুথিলু,
0: হই
1: সে যেমতি যা সেদি যদি কেন ক্ষেত জায়গা নিয়ে যাইছে কাম করুছে বলে সে রেডিও শুনবার বাহানাথি তাকর কাম আমি ফের ফ্রি রে করে দেউথিলা নাকি?
0: হই দাদা, হেই বাগের না কথা হয়, হেলে বি ইহাদে দেখব আমার ঝার জঙ্গল রে ভাই বহন মানে,
1: হুম,
0: এই রেডিও গোটে নিহাতি মড়াইকি দোকান পাখে বসিথিমে ন।
1: হই,
0: আর তাকর কার্যক্রম সে সকালু চালুছে তো পুরা পুরি সঞ্জ হবার যায়।
1: বিলকুল, আর এটা গোটে প্রকার ভল বি অভ্যাস আইনি কে?
0: হই হই,
1: যদি কেন শুনশান জায়গারে দোকানটে অছে সেতকি বেলে কমসে কম মনটা লাগিথিবা কি মুই একলা নাইনো কেহি গোটে অছন, আর সবুঠু বড় কথা হেলা কি সাঙ্গে তো অছন তার সঙ্গে আমকে এই যে সূচনা মানে মিলুছে যে।
0: বলে দাদা,
1: হুম,
0: হে একলা বসিথিলে বি বসিকিরি পুরা দুনিয়া বাহার হালচাল পুরা জানি নেউছন।
1: হই হই হই,
0: বলে তাকে হেইটা লাগুছে কি মোর পাখে পুরা দেশটা অছে,
1: হুম হুম হুম,
0: এইটা মজা হেন।
1: হই,
0: হেলে দেখো আমার আকাশবাণীর 90 বর্ষ পূর্তি হবার লাগে যাচ্ছে।
1: হই গা হই,
0: এটি আমার কেতে কেতে গুড়ে শ্রোতা মানে অছন,
1: হুম হুম,
0: ইহাদে তো শুনুছন শুনুছন কিন্তু কেতে মানকে আমি হরেকি ভি গলানো।
1: বিলকুল বিলকুল,
0: বলে তাঁকর যেন যোগদান থিলা আমার সঙ্গে যেন ভাব বিচারটা থিলা প্রেম ভাবটা থিলা সেথিলাগি আমকে তাঁকে সেলুট করমা।
1: বিলকুল বিলকুল,
0: আর দেখো ইহাদে যেতে ভি অছন এখেন তো দুনিয়া যেনতা পরে ডিজিটাল হয়ে যাইছে,
1: হই হই হই,
0: আর সভে গুটে গুটে নিজ নিজ পকেট নে মোবাইল মানকে ধরিছন, হে গরিব দুঃখী হেউ কে রিক্সাওয়ালা হেউ কি যে ভি ধনী লোক হেউ,
1: হই
0: হলে মোবাইল তো নিহাতি অছে হি অছে,
1: অছে হি অছে,
0: আর সমস্তে কুচা কুনা হেইকিরি বিলে বাগির সভে ইচিরে কাজে লাগিছন।
1: বিলকুল বিলকুল ঠিক কহিল গা,
0: হেলে ভি দেখব রেডিও গোটে জায়গা বনেকি রখিছে।
1: বিলকুল, আর অনেক ভাই বহন মানে ই যে মোবাইল তুমি যে কহুছ ইচিরে করে দেখুছন,
0: হ্যাঁ,
1: সেখানে সে মানে ই যে রেডিও কার্যক্রম শুনবার

0: কি ফের রেডিও চলাই করে সেখানে কমসে কম রেডিও শুনবি, মানে ই ভাব বিচারকে নেই করি ফের অনেক ভাই বহন মানে মোবাইলটা ধরসন।
1: হই হই হই
0: হলে আমার ই যেন রেডিও কার্যক্রমর তো গোটে হি লক্ষ্য হয় কি কেনতা করি ই যেন বহুজন হিতায় বহুজন সুখায় ই যেন থিমটা অছে সেটা পূর্ণ হেবা, আর সবু বর্গর ভাই বহন মানকর লাগি সুন্দর সুন্দর প্রোগ্রাম সুন্দর সুন্দর কার্যক্রম মানে হেবা, গীত হেবা, বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র সে সাউন্ড শুনবে সে মানে তার সঙ্গে সঙ্গে অনেক বিজ্ঞ ব্যক্তি মানকর ই যেন ডিসকশন মানে কথাবার্তা মানে মানে শুনি পারবে আর ই যে নিজের জ্ঞান বিজ্ঞানকে বঢ়াই পারবে।
1: বলে সিধা সিধি কথা হয় যে আমার পিলা পুচকা জন্ম হলার ছুয়া মানু নেইকি আমার বুড়া হবার মরবার যাকর যে অছে লোক মানকর সমস্ত লাগে পুরা কার্যক্রম রেডি অছে বল।
0: বিলকুল বিলকুল হলে যেন প্রকার ই যেন আমার ভাই বহন মানে শ্রোতা ভাই বহন মানে আমকে শুনুছন আশা করুছ আগে ফের এন্তা ই যেন কার্যক্রম মানকে শুনুথিবে, বিশেষ করে আমার ই যেন চাষবাস উপরে আধারিত যেন কার্যক্রম আসুছে আমার রেডিওনে সেটাকে নিহাতি ভাবে শুনবে, আর কিছু গোটে সূচনা মানে নিজের পাখে ভোলটা অছে বলে আমাকে যোগাযোগ করবে। আমি তো আমার ঠিকানা সবুদিন দেউছু কার্যক্রম সরলা বেলে তো আমাকে যোগাযোগ করি সেমানে ফের আমার কার্যক্রম মানে সামিল হয়ে করি আমার লোকমানকে সেবা করবার লাগে সেমানে ফের যোগদান দেই পারবে নি কেন
1: আর আমকে বি এনে উৎসাহিত টিকে করবে নি কেন।
0: বিলকুল বিলকুল
1: হেলে দাদা
0: হইগা
1: এটা তো কথা রহুছে।
0: হুম হুম হুম
1: হলে দেখো দাদা আমার মাটি মার কথা গা
0: হইগা
1: হলে মাটি মা এনতাই যে যাহা বি করো জেনতা করো যদি চাষবাস করমা আর মাটি মার সেবা যতন করমা বলে সে আমাকে জানি পকাইছে।
0: বিলকুল
1: হলে আমাকে কেন দ্বিগুণা কেন চার গুণা কেন কেতি গুণা বড়াইকি দেশি নিয়ে
0: হইগা। হলে আমার ই ভিতরে কানা হেলা কি গোটে প্রকার মানে সূচনার অভাব কহ বা সূচনাটাকে ভলসে বুঝি নাই পারি করি আমি কানা করুছ ই যে রাসায়নিক সার রাসায়নিক কীটনাশক প্লাস্টিকর ব্যবহার বা জঙ্গল ঝাড়র একদম সফা চাট হয়ে যাবার ই সবু যে কারণ মানে হেউছে তার লাগি আমার ক্ষেত জমিগুড়া ধীরে ধীরে একদম টাঁ হয়ে গলান আর ইটা চাষ করবার যোগ্য ফের বহুত জায়গানে নাই রহলান তো ইথর আহ্বান দিয়া যাচ্ছে যে কেনতা করি আমি যেন ক্ষেত মানকে বচামা।
1: নিহাতি দাদা
0: বইলে আমি যেন জৈবিক পদ্ধতি নিয়ে পহলানু যেন চাষবাস করুথিলা গোবর খত মানকে দেই করি বা এই যেন বিভিন্ন প্রকার পতর মানকে জমা করি করে সড়াউথিলা বা যাহা ফের এই যেন ঘরে আমার সবজি পতর মানকর যেন ওড়িয়া আবর্জন মানে বাহুথিলা তাকে এই যে নি কহসন কায় গোবর গাড়া
1: হই হই
0: সেখানে রখুথিলা সবু মিশাই দেউথিলা আও তাকে হি দেউথিলা আর চাষবাস করুথিলা সে বাগর কেনতা কায় করি পারমা বা আজকাল তো তুমি যেন কহিল ডিজিটাল দুনিয়াটা বলে নুয়া নুয়া যেন এই যেন রাসায়নিক সার মানে কেনতা করে বনেই পারমা তার টেকনোলজি মানে আইলানো সেটাকে ব্যবহার করি করি কেনতা চাষবাস করমা বলে ক্ষেত বি বসবা আর ক্ষেত বসলা বলে তুমি যেন কহিল আমি সবে একদম রোজা বাগের জিমা
1: হই দাদা বলে হেনতা তো দেখলে স্বাস্থ্য হি সম্পদ এনি কে ভোল খামা ভোল রহমা হেলে কেন আমি গোটে লোক আউনি কে
0: হই হই হই
1: আর এই কুদা কুদি হেইকি রকম জকম করবারটা কাঁড়া ই শয়তান র কাম হয়
0: বিলকুল শয়তান র কাম হয়
1: বলে আমকে নিজকে চিনবার আছে।
0: হুম হুম আর তুমি যেন কহিল আমকে আমার স্বাস্থ্যর যতন নেবার লাগি নি পড়ে শুক্রু যেন কহিলা নি কে ক্ষেত্র যদি আমি যতন নেলা বলে সেটা আপে আপে আমার ওই যেন স্বাস্থ্যর যতনটা নিয়ে যাবা কে
1: হেই যা দাদা
0: বাকি তো টিকে ক্ষেত জমিতে কাম বুতা করুছু বলে তো আমার কসরত তো হেউছে নি কে
1: হই হই বলে দাদা
0: হুম
1: এনতা নি লাগবার কে গুহের কথা হেলানো আমি
0: গুহের হয়ে গলা কে হেলে মুই কানা কহুতিলি কি গীতপুদা টিকে শুনবা কি কে কহুছ যে
1: হেইটা দাদা টিকে আউ টিকে কার্যক্রমকে রিফ্রেশ করুগা
0: হই হই হই বলে চালো তনে ই গীতকে শুনি পকাও
1: হই হই।